0: Hello.
1: Hello.
0: Good afternoon, ladies. Ki thoramda taramna upcheri.
1: Good afternoon, sir.
0: Good afternoon. Kari karam. Hi view, hi view. Call to bira kisi.
1: Luang semua orang lekat lagi. Katawan mani tumbi.
0: Mani tumbi, hi view kwa.
1: Hoi.
0: Kari karam ba wafam thambi kato ino.
1: Sara koi tagung niye kaje tagung mapuna sembi ra pada awan ngai puna ma ยาวเลยครับครับดีเลยก็ใช่ๆมาเสียดีได้มุ่งมานุ่งนุ่งชินะดะบาคณะบะเตนะบามณีมะมุ่งนุ่งชินะดะบาอะมามะจานุ่งชินะดะบาอิจาอิชูชิงโบเจ้าหนูไปอยู่ละปะมะมามะปานะสุขิมะติกวาระปะนุ่งไอ้ตะบะปุนะมะฮัลโหลกะจาชิงเจ้าหนูไปอยู่ละบะมะให้มะรองจารัมได้เจ้ารักกันดะมะมามะปาโบ
0: ทำดีแบบค่ะหอยหอยอาชุ่มบ่ฮัลโหลแล้วก็คุยตาบ่ได้ยามยาวิจะใครใครจะช่วยดูคุยนะสุ่มยิงจะว่าดูงานจะได้บ่หอยหอยอืมเดี๋ยวนี้มาจ้าจริงจูไอ้ดีได้แล้วชูแต่แม่เจ้าเลยยิ่งสนนะคนยิ่งน่าจ้าจริงจูใครช่วยดูจะขันบ่ปามีแต่คนนะหอย
2: কইগি মামা মাপা হাইবসি দি চাহি ইয়াম লগলা বা হলুই রকলা বা মতম দা মচা সিং না নুংসি না লু না তৌবিদ্র গদি কানা না তৌবিগনি গ হাইবগি ওয়াখম সু মিয়াম মা লাইরিবনি আদুগা মসি তৌফম সু থোকপনি হাই না থামজগে মচা সিং না লু না চা না নুঙ্গাই না নুংসি না তৌবিদ্র গদি আতোপ মি এম না তৌবি বা হাইবসি গি মদুগি ইয়েংবি বা নুংসি বসি সুংসই সুইদ না খেনা গনি হাইব ওয়াফম সি থামজগে লইনা না তাবিব মাম ওফম লোকসিনবিগনি হাইনসু খনজে
1: হয়
0: ইসাই মাখা তাহানজরি মাম পুনা তামিনসি
1: থ্যাংক ইউ
0: থাকচরি